0: নমস্কার শ্রোতা বন্ধুদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এখন শুনুন একটি কথিকা, লোকমাতা রানী রাসমণি ও শ্রী রামকৃষ্ণদেবের দক্ষিণেশ্বর পীঠস্থান, এই নিয়ে বলছেন স্বামী মহাভাবানন্দ মহারাজ।
1: লোকমাতা রানী রাসমণি ও শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বর পীঠস্থান। প্রশ্ন হল, সাধারণ দিনহীন গরিব বাড়ির মেয়ে কিভাবে লোকমাতা রানী রাসমণি মহিষী হয়ে উঠলেন? তিনি কিভাবে মহাপুরুষ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্য লীলাভূমি যত্ন সহকারে প্রস্তুত করেছিলেন দৈবীভাবে ও দৈবী সত্তা দিয়ে? ঊনবিংশ শতাব্দীতে শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং শ্রী শ্রী সারদামাতা দ্বৈত ব্যক্তিত্বের প্রভাবে ত্যাগ ও সেবার যে আদর্শ প্রসারের সূচনা হয়েছিল, তার অন্যতম বহিঃপ্রকাশ ঘটেছিল নারী শিক্ষার বিস্তার ও সার্বিক জাগরণের মধ্য দিয়ে। আর তাঁর বিস্ময়কর ও বিরল প্রতিভু হলেন রানী রাসমণি, যার জন্ম কলকাতার উত্তরে গঙ্গার পূর্ব তীরবর্তী হালি শহরের অদূরে কোনা নামক গ্রামে 1200 বঙ্গাব্দের 1793 খ্রিস্টাব্দের 11ই আশ্বিন। রাসমণির পিতার নাম হরেকৃষ্ণ দাস এবং মাতার নাম রামপ্রিয়া দাসী। তিনি ছিলেন দরিদ্র কন্যা। তাঁহার পিতা গৃহ নির্মাণ এবং কৃষিকার্যাদির দ্বারা পরিবারের অন্ন সংস্থান করতেন। জননী কন্যার নাম রেখেছিলেন রানী, পরে তাঁর নাম হয় রাসমণি। পল্লীবাসীর নিকট তিনি রানী রাসমণি নামে পরিচিত। তাঁর গৃহে রাত্রে বাংলা ভাষায় রামায়ণ মহাভারত ও পুরাণাদি পাঠ হত। রানী কৃষ্ণ ভক্তিপরায়ণ, পিতামাতার থেকে মালা তিলক আদি ধারণা ইত্যাদি শিখেছিলেন। 7 বছর বয়সে রাসমণির মাতৃবিয়োগ ঘটে। 11 বছর বয়সে রাসমণির বিবাহ সম্পন্ন হয় জানবাজারের বাবু রাজচন্দ্র দাসের সঙ্গে। অতি দরিদ্র পরিবার থেকে এসে একেবারে অতি ধনশালী জমিদার বাড়ির গৃহিণী রূপে রাসমণি দেবী সকল কিছুই মানিয়ে নিয়েছিলেন নিজ গুণে। আধ্যাত্মিক বন্ধনে দুজনেই ছিলেন পরস্পর যুক্ত, কিন্তু রাজচন্দ্র মাত্র 53 বৎসর বয়সে দেহত্যাগ করেন। এ যেন রাসমণির জীবনী বিনা মেঘে বজ্রপাত। ঈশ্বরের একান্ত নির্ভরশীলা এবং পুণ্যবতী রমণী জন্ম মৃত্যুকে স্বীকার করেই এবং এটিও ঈশ্বরের ইচ্ছা এই কথা স্মরণ করে নিজের শোক প্রশমিত করতে সমর্থ হয়েছিলেন। এরপর তিনি পারিবারিক ব্যবসার দায়িত্ব নেন। জমিদারি সংক্রান্ত যাবতীয় কাগজপত্রে ব্যবহারের জন্য তৈরি করলেন নিজের নামে সিলমোহর। তাতে খোদিত হল কালীপদ অভিলাষী শ্রী রাসমণি দাসী। রানীর 3 জামাতার মধ্যে শ্রীযুক্ত মথুরামোহন বিশ্বাস বিশ্বাসী, কর্মকুশল, ইংরেজি ভাষায় শিক্ষিত, সধর্মনিষ্ঠ হওয়ায় রানীর দক্ষিণ হস্ত স্বরূপ ছিলেন। রানীর নির্দেশে তিনি সমস্ত বিষয় সম্পত্তির তত্ত্বাবধানে নিযুক্ত থাকতেন। স্বামীজির দর্শন অনুযায়ী শূদ্রও কর্মের মাধ্যমে ব্রাহ্মণত্ব লাভের অধিকারী। সুতরাং তথাকথিত শূদ্রাণী রাসমণি দেবীকে আমরা শাস্ত্র, ইতিহাস ও দর্শনের মাধ্যমে তাঁর ব্রাহ্মণ গুণসম্পন্ন সত্তাকে মর্যাদা দিতে যেন কার্পণ্য না করি। রানী রাসমণি বৈষ্ণব বংশে জন্মগ্রহণ করলেও তাঁর ধর্মমত ছিল খুব উদার এবং প্রকৃতপক্ষে তিনি ছিলেন একাধারে বৈষ্ণব, শৈব ও শাক্ত।

0: তিনি বিশ্বেশ্বর ও অন্নপূর্ণা দর্শনের জন্য কাশী যাত্রার উদ্যোগ করেন। 1847 খ্রিস্টাব্দে কাশী যাত্রার আগের দিন রাত্রে রানী স্বপ্নাদিষ্টা হন। স্বপ্নে জগৎজননী তাঁকে দর্শন দিয়ে আদেশ করেন, কাশী যাবার প্রয়োজন নেই, ভাগীরথী তীরে মনোরম স্থানে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা ও ভোগের ব্যবস্থা করো, আমি ওই মূর্তিতে আবির্ভূতা হয়ে তোমার কাছ থেকে নিত্য পূজা গ্রহণ করব। এই দৈব নির্দেশ লাভের পর রানী তীর্থযাত্রার জন্য সংগৃহীত দ্রব্যাদি ব্রাহ্মণ ও দরিদ্রদের মধ্যে বণ্টন করে দিতে বললেন এবং তীর্থযাত্রার জন্য সঞ্চিত অর্থ ভূমিক্রয় ও মন্দির নির্মাণে ব্যয় করতে আদেশ দিলেন। প্রথমত গঙ্গার পশ্চিম তীরে জমির অন্বেষণ করা হলেও শেষ পর্যন্ত কলকাতা থেকে 5 মাইল উত্তরে দক্ষিণেশ্বর গ্রামের অন্তর্গত ইংরেজদের এক পরিত্যক্ত কুঠি ও মুসলমানগণের কবরডাঙ্গা ও পীরস্থানের 54.5 বিঘা জমি প্রায় 60,000 টাকা মূল্যে মন্দির প্রতিষ্ঠার জন্য ক্রয় করেন। কিন্তু এর পূর্বের এক ঘটনার ফলস্বরূপ ক্রমে যথাসময়ে দক্ষিণেশ্বরের পটভূমিকায় শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হন। দেবালয় নির্মাণ ও প্রতিষ্ঠা উপলক্ষে রানী 9 লক্ষ মুদ্রা ব্যয় করেছিলেন এবং 2,26,000 মুদ্রার বিনিময়ে ত্রৈলোক্যনাথ ঠাকুরের নিকট থেকে দিনাজপুর ঠাকুরগাঁ মহকুমার অন্তর্গত শালবাড়ি পরগনা ক্রয় করে দেব সেবার জন্য দানপত্র লিখে দিয়ে গিয়েছিলেন। রানীর ওই সময়ের সাধিকা জীবন বিশেষভাবে উল্লেখযোগ্য। লীলা প্রসঙ্গকার শারদানন্দজী মহারাজ লিখছেন, দিবস হইতে রানী যথাশাস্ত্র কঠোর তপস্যার অনুষ্ঠান করিয়াছিলেন। ত্রিসন্ধ্যা স্নান, হবিষান্ন ভোজন, মাটিতে শয়ন ও যথাশক্তি জপ পূজাদি করিতেন। মন্দিরের পূজার কাজে তিনি পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ দেবকে। ধর্মপ্রাণা রাসমণি প্রথম অবস্থায় শ্রীরামকৃষ্ণ দেবের মহিমা উপলব্ধি করেছিলেন। তিনি ও মথুর ঠাকুরের সেবা করে ধন্য হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ দেব রানী রাসমণিকে উদ্দেশ্য করে বলেছিলেন, রানী রাসমণি শ্রী শ্রী জগদম্বার অষ্টনায়িকার একজন, ধরাধামে তাঁহার পূজা প্রচারের জন্য আসিয়াছিলেন। রানীর প্রতি কার্যেই জগন্মাতার উপর অচলা ভক্তি প্রকাশ পাইত। 1230 সালের বাংলায় বন্যা হয়। বন্যা কবলিত মানুষদের আশ্রয় ও আহার আদির ব্যবস্থা করেছিলেন রানীমা। রাসমণির আবেদনে রাজচন্দ্র খুলে দিয়েছিলেন জানবাজার প্রাসাদের অতিথিশালার দরজা। রানীমার কাছে সাহায্য প্রার্থী হয়ে কেউ খালি হাতে ফিরে যাননি। প্রজারা তাঁকে দেবীর মতো শ্রদ্ধা ও ভক্তি করত। রাজা রামমোহন রায়ের সতীদাহ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন রানী রাসমণি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনে তিনি সমর্থন ও অর্থ দুই যোগিয়েছিলেন। গরিব জেলেরা গঙ্গায় মাছ ধরত, জেলেদের উপর কর বসান ইংরেজেরা, তবে এই কর দেয়া গরিব জেলেদের পক্ষে কষ্টকর। সে কথা রানীমাকে জানালে তিনি 10,000 টাকা দিয়ে ঘুষুরি থেকে মেটিয়াবুরুজ পর্যন্ত সমস্ত গঙ্গা নিজের নামে লিজ নিয়ে লোহা শিকল দিয়ে গঙ্গায় বাঁধ দিয়ে নৌকা ও জাহাজ চলাচলের পথ বন্ধ করে দিলেন। সরকারের সঙ্গে রানীমার তুমুল লড়াই লেগে গেল। শেষ পর্যন্ত সরকার রানীমার টাকা ফেরত দিলেন এবং জলকর তুলে দিলেন। তেজস্বিনী রানীমার কাছে সরকারের পরাজয় ঘটল। যে বাংলা সমাজে শৈব শাক্ত বৈষ্ণব গানপত্যের মধ্যে বিরাট ব্যবধান ছিল, সেই সমাজেই কিন্তু রানী রাসমণি ছিলেন একাধারে বৈষ্ণব অন্যদিকে শাক্ত। আবার তাঁর কাশী যাত্রার সুতীব্র বাসনা তাঁকে শৈব ধারণা অভিমুখী করে তুলেছিলেন। হিন্দু ধর্মের ভিন্ন ভিন্ন ধারার মধ্যে সমন্বয় সৃষ্টি করা রানীর চরিত্রের একটি বৈশিষ্ট্য ছিল, যে চারিত্রিক বৈশিষ্ট্য দিয়েই তিনি দক্ষিণেশ্বর মন্দিরে এক উঠোনের মধ্যে বৈষ্ণব শাক্ত শৈব ধারার পত্তন করেছিলেন। দ্বাদশ শিব, ভবতারিণী ও রাধা গোবিন্দ মন্দির একই জায়গায় নিজ ছন্দে লীলা বিহার করেছিলেন। তৎকালে একজন নারীর পক্ষে এই ধারাকে বাস্তবায়িত করা সত্যই আশ্চর্যজনক। তিনি কেবল মন্দির তৈরি করেননি, তিনি গঠন করেছিলেন এক দেবালয়, এক আশ্চর্য দেবভূমি, যেখানে সাধু সন্ন্যাসী ভক্ত সকলের আনন্দস্থল হয়ে উঠেছিল। দূর দূর থেকে সন্ন্যাসীগণ এই মন্দিরে ভিক্ষা নিতে এবং কিছুদিন বিশ্রাম গ্রহণ করতে উপস্থিত হতেন। ঊনবিংশ শতকের ধর্মজগতে এক আলোড়ন, এক নতুন ভাবনাকে প্রতিষ্ঠিত করার ভিত্তিভূমি তৈরি করেছিলেন রানী রাসমণি। তিনি কেবল মন্দির প্রতিষ্ঠা করতে আগ্রহী হননি, তিনি দেব বিগ্রহকে অন্ন নিবেদন করতে চেয়েছিলেন। এই চাওয়া যে কত বড় বিপ্লব তা আমরা বর্তমান সমাজে বসে বুঝতে পারব না। যেখানে কোনো ব্রাহ্মণ মাহিষ্যের প্রতিষ্ঠিত মন্দিরে অন্নভোগ উৎসর্গ করবেন না, সেখানে কিন্তু তিনি শাস্ত্রীয় মতে অন্নভোগের ব্যবস্থা করেছিলেন। সেই সূত্রেই তাঁর সঙ্গে কামারপুকুরের চট্টোপাধ্যায় পরিবারের সঙ্গে পরিচয় ও জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমার চট্টোপাধ্যায়ের হাত ধরে গদাধর চট্টোপাধ্যায়ের শ্রীরামকৃষ্ণের মন্দিরে আগমন। শ্রীরামকৃষ্ণ তাঁর সাধনকালে যে আধ্যাত্মিক গবেষণাগারের স্থাপন করেছিলেন তা ঘটেছিল রানী রাসমণি প্রদত্ত দেবালয়ের পঞ্চবটিতে। ভারতের অধ্যাত্ম ভাবনায় এই পঞ্চবটির অবদান কত তা নিয়ে পরবর্তীকালে নিশ্চয়ই গবেষণা হবে। সুতরাং একাধারে ভারতের প্রাচীন ধর্মকে মূর্ত হতে এবং বিশ্বের নবীন ধর্ম ভাবনা মূর্ত হওয়ার ক্ষেত্রটিকে নির্মাণ করেছিলেন রানী রাসমণি। তবে একথা উল্লেখ্য যে কেবল ধর্মজগতে নয়, সামাজিক বহু ক্ষেত্রেও তীক্ষ্ণ ছুরির ফলার মতো তেজে মহিমায় ঝলসে উঠেছিলেন রানী রাসমণি। রানী রাসমণির স্বামী বাবু রাজচন্দ্র দাস অসাধারণ মানুষ ছিলেন, মানুষকে সাহায্য করার জন্য উদগ্রীব থাকতেন। তিনি রানীর প্রেরণায় বহু জনকল্যাণমূলক কাজ করেছিলেন, কিন্তু বেশিদিন রাজচন্দ্র জীবিত ছিলেন না। তাঁর দেহত্যাগের পর রানী একাকী হলেন ঠিকই, কিন্তু তখন তাঁর তেজে স্ফুরণ লোকগোচর হল। বাবু রাজচন্দ্রের কাছ থেকে 2 লক্ষ টাকা কর্জ নিয়েছিলেন এক বিখ্যাত মানুষ। বন্ধু বলে পরিচিত জমিদার রাজচন্দ্রের মৃত্যুর পর রানীর সঙ্গে দেখা করে বললেন, দেখুন বাবু রাজচন্দ্র যে বিশাল সম্পত্তি রেখে গিয়েছেন তা রক্ষণাবেক্ষণ করা বেশ কঠিন, আপনি মেয়ে মানুষ হয়ে এই কাজ করতে পারবেন না, আমি আপনার ম্যানেজার পদে নিযুক্ত হতে পারি যদি অনুমতি করেন। রানী এই কথা শুনে বললেন, বেশ তো, আপনার মতো বিখ্যাত মানুষ যদি ম্যানেজার হন আমার অনেক সুবিধা হবে, আমি এখনও সমস্ত কাগজপত্র দেখে উঠতে পারিনি, তবে শুনেছিলাম আমার স্বামী আপনার কাছে 2 লক্ষ টাকা পেতেন, অসময়ে যদি সেই টাকা ফেরত দেন তো উপকার হয়। একথা শুনে সেই ব্যক্তি ম্যানেজারি পাওয়ার লোভে সেই ঋণ শোধ করতে উদগ্রীব হলেন, কিন্তু তখন এত অর্থ তাঁর হাতে না থাকায় ঋণ শোধ করার জন্য তাঁর রংপুর ও দিনাজপুরের জমিদারিটি রানীকে দিলেন। এই সম্ভ্রান্ত ব্যক্তিটি হলেন বাবু দ্বারকানাথ ঠাকুর। রানী রাসমণি কেবল ব্রাহ্মণদের নয়, তিনি তৎকালের বাবু সমাজের নবগঠিত ধনী সমাজেরও অপ্রিয় হয়ে উঠেছেন তাঁর অসাধারণ সত্যপ্রিয়তার জন্য। তিনি এক মশাল ছিলেন, যে মশাল জ্বলে উঠেছিল সাধারণ মানুষের জন্য, সত্যিকারের ধর্মবোধের জন্য, এবং তৎকালের নারীদের কাছে একটি দৃষ্টান্ত হয়ে উঠবার জন্য। রানী রাসমণি পরাধীন ভারতের নারী ছিলেন, কিন্তু পরাধীন ছিলেন না কারোর কাছে, এমনকি ব্রিটিশদের কাছেও নয়। ব্রিটিশরা রানীর বুদ্ধিকে সাহসকে সমীহ করে চলতেন, নানা সময় তিনি ব্রিটিশদের অত্যাচারের মোকাবিলা করেছেন। এক্ষেত্রে রানী রাসমণি ছিলেন নাটোরের রানী ভবানী ও মেদিনীপুরের কর্ণগড় অঞ্চলের রানী শিরোমণির উত্তরসূরি। রানী ভবানী ব্রিটিশদের বিরুদ্ধে একাকী বিদ্রোহী হয়ে উঠেছিলেন, রানী শিরোমণির চুয়ার আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে এক সংগঠিত আন্দোলন ছিল। রানী রাসমণি তাঁর সমসাময়িক এই 2 রানীর যথার্থ উত্তরসূরি ছিলেন, তাঁর জীবনেই ছিল এক যুগ আন্দোলনের পূর্বক্ষণ। তাই যুগ আন্দোলনের নিরিখে তাঁর জীবন বিশ্লেষিত হওয়ার অপেক্ষায় আছি আমরা। তাঁর জীবন তখন আন্দোলিত হয়েছিল যখন তাবৎ বিশ্বের নারী সমাজ নতুন কিছু লাভ করবার জন্য, নতুন আলোকে অগ্রসর হওয়ার জন্য নতুন পথে চলার চেষ্টা করছে। রানী রাসমণি ছিলেন নবালোকে সমৃদ্ধ নবপথের পথিক ও দিশারী। আজকের দিনেও তিনি আমাদের প্রেরণা হয়ে বিরাজিতা। পরিশেষে বলা যায় ভগিনী নিবেদিতার ভাষায়, রানী রাসমণির অবিস্মরণীয় কীর্তি দক্ষিণেশ্বর মন্দির ও দেবদেবী প্রতিষ্ঠা। এই কীর্তি তাঁকে শুধু কীর্তিময়ী করেননি, বাঙালি জাতিকে বিশ্বে প্রতিষ্ঠা দিয়েছে। ধন্য রানী রাসমণি, যিনি স্বয়ং ভগবানের সঙ্গে বাস করেছিলেন। ধন্য সে দেশ যে দেশে তিনি জন্মেছিলেন, আর ধন্য সেই দেশবাসীরা। নমস্কার।
1: এতক্ষণ শুনছিলেন লোকমাতা রানী রাসমণি ও শ্রী রামকৃষ্ণদেবের দক্ষিণেশ্বর পীঠস্থান নিয়ে একটি কথিকা। বললেন স্বামী মহাভাবানন্দ মহারাজ। এরপর শুনুন সাক্ষাৎ ভিত্তিক অনুষ্ঠান। কৃষ্ণা দত্তের সাথে সাক্ষাৎ গ্রহণে আছেন শর্মিলা পাল।
2: চোখে স্বপ্ন, মনে আশা, আর তার সঙ্গে যদি যোগ করা যায় কঠিন পরিশ্রম, তবে বোধহয় সফলতার শিকড় ছুঁতে কোনো বাধা থাকে না। সে যে ক্ষেত্রে সফলতাই হোক না কেন, একজন নারী বা মহিলা আজকের দিনে সংসার থেকে সংসদ, আকাশ থেকে মাটি, অফিস থেকে বা ব্যবসা, সব ক্ষেত্রেই তাঁদের আত্মনির্ভরশীলতার পরিচয় দিচ্ছেন। শ্রোতাবন্ধুরা, আজ এমন একজন উদ্যোগী মহিলার সঙ্গে আপনাদের পরিচয় করাব, যিনি নিজের চেষ্টায় এবং পরিশ্রমে একজন সফল বস্ত্র ব্যবসায়ী এবং একজন সমাজসেবিকাও বটে। শুধু তাই নয়, তিনি একজন প্রাক্তন শিক্ষিকাও। আসুন তাহলে পরিচয় করাই। নাম কৃষ্ণা দত্ত। নমস্কার কৃষ্ণাদি।
3: নমস্কার।
2: সংসার সামলে শিক্ষকতা করে তারপর আপনার স্বপ্নকে সার্থক করে তোলা, এটা কি করে সম্ভব হলো? নিশ্চয় একদিনে তো নয়, একটু যদি আমাদের শোনান।
3: প্রথম আমি নিজে ঘরে স্কুলের বাচ্চাদের আমি বাড়িতে টিউশনি করি। এর পেছনে একটা কারণ আছে। আমার বিয়ের পরে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে কিছু টাকা চেয়েছিলাম, তিনি দিতে অক্ষমতা প্রকাশ করেন, এবং সেই থেকে আমার তখন মাথায় ঢোকে যে আমাকে নিজে রোজগার করে আমার নিজের খরচা চালাতে হবে। তখন আমি একটা স্কুলে ঢুকি, সামান্য মাইনে। যখন আমি স্কুলের প্রথম ঢুকি তখন আমার মাত্র 1000 টাকা মাইনে ছিল, এবং সেই দিয়ে আমি আমার প্রয়োজন মেটাতাম। সেই করে করে 98 অবধি আমি স্কুলে পড়াই। তারপরে আমার হাজবেন্ড ESS নিয়ে নেন, তখন আমি 98-এ চাকরি ছেড়ে দিই এবং বাড়িতে বসে আছি। আমার একটি মাত্র মেয়ে, মেয়ে শান্তিনিকেতনে পড়াশুনো করেছে, ক্লাস 5 থেকে MA অবধি সে শান্তিনিকেতনে পড়াশুনো করেছে। কাজেই আমার কাছে অফুরন্ত সময় থাকতো। আমি তখন আমার বন্ধুরা বললো আফটার রিটায়ারমেন্ট তুমি কি করবে, মানে আমার হাজবেন্ডের রিটায়ারমেন্টের পরে, তখন ওরা বললো যে তুমি তোমার এত ভালো সেলাই জানো, এত ভালো কাজ জানো, সেগুলোকে কাজে লাগাও। তখন আমি 2006 সালে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে 3000 টাকা নিয়ে একটি সিল্কের শাড়ি কিনি,
2: সেই প্রথম।
3: এবং তার উপরে গুজরাটি স্টিচ করি, এবং মনে আছে শাড়িটি অসাধারণ হয়েছিল, এবং আমার পরিবারের লোকই সেটা কিনে নিয়েছিল, বলেছিল এটা আর তোমাকে বিক্রি করতে হবে না, এটা তুমি আমাকে দিয়ে দাও। সেই আমার শুরু।
2: তো এই যে সেলাই শেখা আপনি কোথা থেকে শিখেছিলেন?
3: এই সেলাই প্রথম আমি শিখি আমার মায়ের কাছ থেকে। আমি যখন ক্লাস 5-6 পড়ি, মা মানে ফ্রক, আমাদের আমরা 6 ভাই বোন, মা আমাদের ফ্রক কেটে দিতেন এবং আমাকে বলতেন তুমি যদি পারো সেলাই করো, এবং আমার নিজেরও ইন্টারেস্ট ছিল। আমি মাকে বলতাম মা তুমি কেটে দাও, আমি সেলাই করবো, এবং যেখানে আটকে যাব তোমাকে আমি জিজ্ঞেস করে নেব। এইভাবে আমার প্রথম কাটিং শেখা। তারপরে পাড়ায় সমস্ত সবাই নিজে নিজেই সেলাই করতাম, মানে এমব্রয়ডারি করতাম, তখন পাড়ার সকলে
2: মানে সেলাইয়ের সাথে তখন থেকে ভালোবাসা, তাই তো? ভালো লাগতো।
3: হ্যাঁ, আমার এটা নেশা, ভালো লাগা, আনন্দ, সব কিছুই এটা।
2: তো শাড়ির সাথে, এই শাড়ির ব্যবসার সাথে বা শাড়ির ব্যবসা করব, এটা কি করে মাথায় এলো, কবে থেকে এলো?
3: এটা এইভাবেই এলো, যখন আমি দেখলাম যে শাড়িটা সকলে পছন্দ করলো, গুজরাটি স্টিচটা, তখন আমি আরও ভাবলাম যে ওই যে টাকাটা হলো ওইটাকেই আবার রোল করে করে করে করে আমি শাড়ি কিনি,
2: আরো এগোবো
3: আরো এগোবো, এবং লোকে আমার জিনিস পরে পছন্দ করতো দেখে। তখন আমি যখন জামশেদপুরে এটা শুরু করি তখন কিন্তু এত বুটিকের এ ছিল না, রিয়েল যেটা বুটিক বলে সেই জিনিসটা ছিল না, অনেকেই করতো কম বেশি কিনে এনে করতো। কিন্তু এখানকার মহিলাদের দিয়ে কাজ করিয়ে এবং এখানকার মহিলাদের দিয়ে করানোটা এটা কেউ তখন ভাবেনি, এখনও জানি না কেউ করে কি না, তবে আমি এই কাজটা এখানে করতে মানে সাফল্য পেয়েছি এখানকার মহিলাদের দিয়ে। আমি সত্যিকারের দিয়ে এখানে মহিলারা এত ভালো কাজ জানে এটা আমি আগে ভাবতেও পারতাম না, এবং অনেকেই এটা ভাবতে পারে না, অনেকেই আমাকে এটা জিজ্ঞেস করে কৃষ্ণাদি তুমি কি এগুলো কলকাতার থেকে নিয়ে এসছো, তখন আমার খুব দুঃখ হয় রাগও হয় কেন জামশেদপুরে কি লোকেরা পারে না।
2: ঠিক কথা,
3: হ্যাঁ
2: জামশেদপুরেও তো অনেকে এমন আছেন যারা এই সমস্ত কাজে পারদর্শী কিন্তু সহজ মাধ্যম বা যোগাযোগের অভাবে হয়তো তাদের নিজের প্রতিভাটা ফুটিয়ে তুলতে পারেন না।
3: হ্যাঁ
2: আচ্ছা কৃষ্ণাদি একটা কথা আপনার কাছে জানতে চাই, এই যে ব্যবসাতে আপনি নেমেছেন ধরুন এতে সংসার সামলে ছেলে মেয়ে মানুষ করে তার পেছনে বাড়ির লোকের সহযোগিতা পেয়েছেন?
3: হ্যাঁ আমি আমার হাজবেন্ডের আমার মেয়ের সহযোগিতা পেয়েছি, আমার ভাই বোনরাও আমাকে সাপোর্ট করেছে, এবং আমার একটি মাত্র মেয়ে, সেই জন্য সংসারে খুব একটা ঝামেলা আমার ছিল না কোনোদিনই, আর মেয়ে হস্টেলে মানুষ হয়েছে যার জন্য আমার সংসারে ঝামেলা খুব একটা ছিল না, কিন্তু আমাকে কেউ কোনোদিন আমার কাজ করতে বাধা দেয়নি।
2: বিভিন্ন ধরনের যে এই যে শাড়িতে কাজ করা সেটা কোথা থেকে শিখেছিলেন আপনি? তার আগে আমি জিজ্ঞেসা করছি শাড়িতে কী কী ধরনের কাজ আপনি করেন?
3: শাড়িতে যেমন আমি অ্যাপ্লিক করি, কাঁথা স্টিচ করি, সিন্ধি স্টিচ করি, ফ্রেঞ্চ নট করি, তারপরে মোতি স্টিচ করি, নানান ধরনের
2: বাটিকের কাজও করেন শুনেছি।
3: হ্যাঁ বাটিকের কাজও করি, টাই অ্যান্ড ডাই করি, মানে বান্নিও করি, তো এইগুলো আমি মানে যখন যেটাতে সুবিধে হয় সেটা করি। কিছুটা আমি শিখেছি এখানকার রবীন্দ্রভবন থেকে, বাটিক বান্নি, তারপরে মিরার ওয়ার্ক, টেন্সিল ওয়ার্ক, এগুলো রবীন্দ্রভবন থেকে আমার শেখা।
2: শান্তিনিকেতন থেকে কি আপনি কিছু শিখেছিলেন?
3: হ্যাঁ শান্তিনিকেতনে যখন আমার মেয়ে স্কুলে পড়তো ওর যখন ক্লাস হতো সেই সময়টা আমি নষ্ট না করে ওখানে আমি বাটিক বান্নিটা ভালো করে শিখেছিলাম।
2: আচ্ছা আচ্ছা, শুনেছি আপনি অনেক মহিলাদেরও এই কাজে অর্থাৎ শাড়িতে বিভিন্ন নকশা সুতোর কাজ এগুলো শেখান?
3: হ্যাঁ আমি মেয়েদের শেখাই, টাটা স্টিলের তরফ থেকেও আমাকে দিয়ে অনেক ক্লাস করানো হয়, তারপরে আমি রোটরি থ্রু দিয়েও অনেক জায়গায় কাজ করি, মানে উইদাউট এনি পয়সা আমি ভোকেশনাল ট্রেনিং দিই মহিলাদের,
2: মানে নিঃশুল্কভাবে সেবা যেটা বলে সেটা,
3: এবং তারা যারা ভালো করে তাদের আমি আমার কাজে মানে লাগিয়ে দিই, আমার যে কাজকর্ম হয় তাদের সেটার এগেনস্টে আমি পয়সা।
2: তো আপনার কেন মনে হলো মহিলাদের জন্য আপনার কিছু করা উচিত, এই চিন্তা ভাবনা কোথা থেকে এলো?
3: এই আমার যে নিজের যে একটা দরকার ছিল পয়সা তখন আমি পাইনি, সেই ক্ষোভটা বোধহয় আমার ভেতরে ছিল তখন, আমার এখনো মনে হয় যে মহিলাদের একটা স্বাবলম্বী হওয়া দরকার, নিজেদের প্রয়োজনের জন্য সব সময় হাত না পেতে নিজেদেরটা নিজেদের চালিয়ে নেওয়া দরকার,
2: খুব
3: তাহলে খুব এবং সব মহিলাই পারবে কাজ করতে,
2: ইচ্ছে থাকলে
3: সবাই পারবে,
2: সবাই পারবে, ইচ্ছাটা জাগাতে হবে ভেতরে।
3: একদম
2: একদমই ঠিক কথা। শাড়িগুলো দিদি কোথা থেকে নিয়ে আসেন?
3: শাড়িগুলো আমি কলকাতার থেকে নিয়ে আসি,
2: তারপর নিয়ে এসে তারপরে তার উপর ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন, মানে যেমন যেরকম দরকার হয় সেরকম। তো এই যে ডিজাইন বা নকশা, কোন শাড়িতে কি ধরনের নকশা ভালো লাগবে এই ভাবনাটা আপনার কোথা থেকে আসে, বা কি মনে করে আপনি শাড়ির ওপর নানান ধরনের নকশা বা সুতোর কাজ এগুলো করেন?
3: এটা মানে আমার হয়তো ভেতর থেকেই আসে যে আমি এই শাড়িটা এই কাজটা করলে এইটা খুব ভালো হবে, এই শাড়িটাতে এই রঙটাতে এই কাজটা করলে এইটা খুব ভালো হবে, সেটা হয়তো আমার ভেতর থেকে একটা আছে, সেজন্যই আমি পারি।
2: মানে কোন রঙের সাথে কোন ডিজাইনটা যাবে সেটারও তো চিন্তা ভাবনা করতে হয়।
3: সেটাই আমিও চিন্তা করি।
2: আচ্ছা একটা শাড়ি মোটামুটি ধরুন একটা বাটিকের শাড়ি ধরলাম, বাটিক প্রিন্টের একটা শাড়ি তৈরি করতে মোটামুটি কতদিন লাগবে?
3: বাটিকের একটা শাড়ি করতে মোটামুটি আমার এখানে মেয়েরা 15-20 দিন লাগায়।
2: 15-20 দিন লাগে একটা শাড়ি?
3: হ্যাঁ।
2: এই যে মেয়েদের কথা বললেন, এই যে মেয়েদের মেয়েরা আপনার কাছে এসে যে নানান রকম ধরনের শাড়িতে কাজ করছেন শিখছেন, শেখার পর তারা কি করেন?
3: শেখার পর আমার সাথেই তারা কাজ করে, আমার কাছে মোটামুটি 15-16 জন আছে মহিলা, তারা আমার সাথে কাজ করে,
2: মানে তাদেরকেও আপনি স্বনির্ভর করে স্বরোজগার, মানে তাদের একটা রোজগারের উপায় আপনি করে দিয়েছেন, খুব ভালো কথা। আচ্ছা, এই ধরনের কাজ করতে করতে আপনার বিশেষ কোনো অভিজ্ঞতা?
3: হ্যাঁ, বিশেষ অভিজ্ঞতা যেমন,
2: যেমন ধরুন একটা বলি, আপনারই তৈরি করা শাড়ি কোনো মহিলাকে যখন পরতে দেখেন তখন ভেতরে কিরকম লাগে?
3: হ্যাঁ, যখন আমার করা একটা শাড়ি কোনো মহিলা পরেন এবং পরে দেখি যে তাকে খুব সুন্দর লাগছে, তারপরে সে বলে যে কৃষ্ণাদি এখানে পুজো প্যান্ডেলে গিয়েছিলাম, একজন মহিলা আমাকে শাড়িটা দেখে বললো এটা তো নিশ্চয়ই কৃষ্ণাদির শাড়ি আর আপনাকে এটা খুব সুন্দর লাগছে পরে, তখন আমার খুব আনন্দ হয়। এবং যখন একটা কাজ দেখে লোকে বলে বা ফেসবুকে আমি যখন দিই তখন লোকে দারুণ কমেন্ট করে, আমার নিজের খুব ভালো লাগে
2: যে সৃষ্টিকে সকলের মধ্যে যে ছড়িয়ে যাচ্ছে তার আনন্দ সত্যিই আলাদা।
3: হ্যাঁ, খুব ভালো লাগে।
2: আচ্ছা, শাড়ির ব্যবসা ছাড়া আপনি আর কিসের সাথে যুক্ত, মানে কোনো সংগঠনের সাথে যুক্ত?
3: হ্যাঁ,
2: কিসের সাথে যুক্ত আছেন?
3: শাড়ি ছাড়া আমি রোটারি ক্লাবের সাথে যুক্ত আছি, ইনার হুইল ক্লাবের সাথে যুক্ত আছি, প্লাস আমার একটা এনজিও আছে যেখানে আমরা এই আচার, বড়ি, পাঁপড়, মেয়েদের মানে যেটা কি বলে আমাদের মানে হিন্দিতে বলে যে গৃহ উদ্যোগ, ওইটার সাথে যুক্ত আছি, যাতে আমার দুটো মেয়ে একদম খুব কনস্ট্যান্ট ওরা চাকরি মানে অর্ডার পায়, যেমন টমেটোর আচার করে, বড়ি করে, যেটা এখানে লোকে পায় না বাঙালিরা, এবং প্রত্যেকে খুব প্রশংসা করে, নারকেল নাড়ু, নিমকি,
2: সব কি মহিলা? হ্যাঁ,
3: সবাই মহিলা, সবাই মহিলা।
2: আচ্ছা কৃষ্ণদি, যেতে যেতে আরো একবার জিজ্ঞাসা করি আপনাকে, শাড়ির কথা তো শুনলাম, শাড়ি ছাড়া আর কি ধরনের কাজের সাথে আপনি যুক্ত? মানে আমি বলতে চাইছি, শুধু কি শাড়ি করেন না এছাড়া বেডশিট, বেড কভার, কুশন কভার এগুলো?
3: হ্যাঁ, শাড়ি ছাড়া আমি ছেলেদের পাঞ্জাবি করি।
2: ও, ছেলেদের পাঞ্জাবিও
3: করি? হ্যাঁ, ছেলেদের পাঞ্জাবি করি, এবং সেই ক্ষেত্রে আমি বলি আপনারা পাঞ্জাবিটা তৈরি করে দিন, আমি সেখানে কাজ করে দেবো। যেমন অনেকের মধুবনী করে দিয়েছি পাঞ্জাবিতে, দুপাট্টা তৈরি করি, তারপরে গায়ের চাদর যেটা কাঁথা স্টিচ দিয়ে করে মানে সেটা গুজরাটে খুব বেশি পাওয়া যায়, সেটাও আমি যেটা দোহার বলে দোহার করি, বেড কভার করি, অ্যাপ্লিকের বাটিকের বেড কভার করি, কুশন কভার করি।
2: ছোট্ট একটু পুঁজি নিয়ে নাবা এই ব্যবসায়, তারপর তার ডালপালা মেলে আজ আকার ধারণ করছে প্রায় মহিরুহর। শুনলেন তো শ্রোতা বন্ধুরা, মনে ইচ্ছা আর স্বপ্ন যদি চোখে থাকে, কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে তাকে সার্থক করে তোলা যায়। নমস্কার কৃষ্ণদি, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
3: নমস্কার।
1: এতক্ষণ শুনলেন সাক্ষাৎ ভিত্তিক অনুষ্ঠান, কৃষ্ণা দত্তের সাথে সাক্ষাৎ গ্রহণে ছিলেন শর্মিলা পাল।

বন্ধু সময় বলছে আজান নয়, নন্দিনী ভট্টাচার্যের এই আধুনিক গানটি দিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। উপস্থাপনায় এরিতা গুহ বিশ্বাস। নমস্কার।